0: টিজি 37 এ, টিএজি 51, টিএজি 38, টিএজি 24, স্মৃতি, সিও 7 ও ধরণী আদি চয়ন করন্তু। বিহন বুণিবার এক ঘণ্টা পূর্বরু বিশোধিত বিহনকু রাজবিয়ম বীজাণু কলচর উপচার করি বুণন্তু। বর্তমান অমৃতভণ্ডা লগাইবার উৎকৃষ্ট সময়। হনিডিউ, কুর্গ হনিডিউ, সিও 1, সিও 2, পুষা ডেলিসিয়স, পুষা ম্যাজেস্টিক, পুষা জায়ান্ট আদি কিসম লগান্তু। 2.5:2.5 মিটর দূরতারে 0.5:0.5 মিটর গাত করে গছ লগান্তু। বলিষ্ঠ ও নিরোগ তলি কিংবা টিস্যু কলচর তলি লগান্তু। বাইগণ ফসলরে একর প্রতি যবক্ষারজান 50 কিলোগ্রাম, ফসফরস 30 কিলোগ্রাম ও পটাস 50 কিলোগ্রাম তিনি থরে দেলে ভল। লগাইবা সময়রে সমুদায় ফসফরস সার 20 কিলোগ্রাম, যবক্ষারজান 20 কিলোগ্রাম, পটাস সার দিয়ন্তু। চারা লগাইবার 30 দিন পরে আউথরে 50 দিনরে বাকি সারকু ভাগ করে দিয়ন্তু। চারা লগাইবার 40 দিন পরে মিশ্রিত অনুসার 1 লিটর পানিরে 3 গ্রাম দেলে ভল অমল মিলে। বর্ষাদিনিয়া ভেন্ডি চাষ পাইঁ একর প্রতি 4 কিলোগ্রাম উন্নত বিহন কিসম কিংবা 1.5 কিলোগ্রাম সংকর বা হাইব্রিড বিহন আবশ্যক হুয়ে। বিহন বুণিবা পূর্বরু প্রতি 1 কিলোগ্রাম বিহনরে 3 গ্রাম থিরাম সহিত 7 গ্রাম ইমিডাক্লোপ্রিড, 70% WP কীটনাশক মিশাই বিহন বিশোধন কলে ফসলের রোগ ও শোষক পোকর প্রাদুর্ভাব কমিযায়। এই মাস হেউছি কাজু গছ লগাইবার উপযুক্ত সময়। উন্নত কিসম যথা বড়ভদ্র, ওইউএটি কলিঙ্গ কাজু 1, জগন্নাথ, বিপিপি 4 এবং 8, ভুবনেশ্বর 1, ভিআরআই 2, হাইব্রিড 2-17 লগান্তু। 45:45 সেমিটর আকারর গাত খোলি উপকূল অঞ্চলরে 7.5:7.5 মিটর এবং আভ্যন্তরীণ অঞ্চলরে 6:6 মিটর এবং অনুর্বর জমিরে 4:4 মিটর দূরে চারা রোপণ করন্তু। প্রতি একরে প্রায় 70-80টি চারা রোপণ করন্তু।
1: শুনুথিলে কৃষি সূচনা। এথর শুনন্তু চাষী ভাই ভৌণীমানঙ্କ ପାଇଁ ମିଳିଥିବା ପାଣିପାଗର ସୂଚନା। চাষী ভাই ভৌণীমানଙ୍କ ପାଇଁ ମିଳିଥିବା ପାଣିପାଗର ସୂଚନା অনুযায়ী আসন্তা 36 ঘন্টা মধ্যে রাজ্যের অধিকাংশ জেলার সামান্যর মধ্যম ধরনের বর্ষা কিংবা ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনিলে পাণিপাগর সূচনা। আকাশবাণী কটক। সময় সকাল 6:55 হওয়া যাচ্ছে। সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি।
2: এম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা ঋচা ঝা।

0: অনুসারে রক্তবাহিকা নলিকা গুড়িক অস্বাভাবিকভাবে প্রসারিত হয়ে যায়, ফলরে দেহর অনেক পরিমাণর রক্ত রক্ত নলী মানঙ্করে রহি যায়, ফলরে রক্তর স্রোত বজায় রাখিবা সম্ভব হুয়ে নাই। ব্যক্তি হঠাৎ ঠিয়া হয়ে গেলে মূর্ছা হয়ে যায়। ব্যক্তি পুঁ বসিবা কিংবা শোবা অবস্থাকে পুঁ চালিগলে স্নায়ু হেতু অভিপাত প্রায়ত ঠিক হয়ে যায়। মন হেতু অভিপাত বা সাইকোজেনিক শক, এ প্রকার অভিপাত প্রায়ত সাধারণ অত্যধিক ভয় ক্রোধ আনন্দ কিংবা বিষাদ যোগে এ অবস্থা উপজি থাকে। প্রত্যধিক্রিয়া অভিপাত বা আনাফাইল্যাকটিক শক, কোণী প্রকার খাদ্যরু অ্যালার্জি প্রতিক্রিয়া, মহুমাছি বিড়ুড়ি কিংবা কীটপতঙ্গ দংশন এবং কেতক ইনহেলেন্স যোগু এ প্রকার অভিপাত হয়ে থাকে। এর চিকিৎসা চিকিৎসক দ্বারা করা আবশ্যক। শক বা অভিপাতর চিকিৎসা করিবে কিপরি জানিবা নিহাতি দরকার। শীঘ্র আম্বুলেন্স ডাকন্তু। আহত ব্যক্তিকু চিত করি শুয়াই তার দুই গোড়কু ছ ইঞ্চ উচ্চ স্তরের রখন্তু। রক্ত স্রাব কিংবা বান্তি হলে সে সবুকু শ্বাসপথরে প্রবেশ করিবারু প্রতিরোধ করিবা পাই ব্যক্তির মুন্ডকু গোটিয়ে পাখকু ঠেলি দিয়ন্তু। বোতাম খোলি, বেল্ট খোলি, পোশাক ঢিলা করি দিয়ন্তু। বেক ছাতি অন্টা চিপি নহবা আবশ্যক। ব্যক্তি আরাম ও উষুম অবস্থায় রাখিবা দরকার। লুগাপটা ওদা থিলে তাহা বাহার করি উষুম কম্বল উপরে তাকু শুয়ান্তু। বাহারু কোণসি কৃত্রিম গরম দিয়ন্তু নাই। ক্ষেতাঞ্চলরে গরম প্রভাব পড়িলে সে স্থানরে রক্ত জমাট বাঁধিবারে বিলম্ব হয়ে থাকে, ফলরে রক্তক্ষরণ অধিক হুয়ে। অন্যান্য ক্ষেতস্থান কেউঠারে অছি জানিবাকু চেষ্টা করন্তু। রক্তক্ষরণ হেউথিলে তদ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা করন্তু। অস্থিভঙ্গ কিংবা মকচি হইতিলে স্প্লিন্ট দেই তার উপচার করন্তু। এহা কিপরি করা যায় জানি নথিলে সেতিরে হাত দিয়ন্তু নাহিঁ, কারণ সেইপরি কলে ক্ষত অধিক হইপারে। ব্যক্তিকু শোষ হেউচি কহিলে তুলারে পানি বিজাই তার ওঠ ও জিভরে দিয়ন্তু। পানি পিইবাকু দেলে বান্তি হইপারে। ব্যক্তিকু শান্ত ও নিশ্চল রাখিবাকু চেষ্টা করন্তু। ব্যক্তির অস্থিরতা বা উত্তেজনা ফলরে অবস্থা সাংঘাতিক হইপারে, বরং ডাক্তারী সাহায্য খুব শীঘ্র মিলিব বলি আশ্বাসনা দিয়ন্তু।
1: ଅମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶୁଣିଥିଲେ ଅଭିପାତ ଅବସ୍ଥା। ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଥିଲେ ଡାକ୍ତର କୈଳାସନାଥ ଶାସ୍ତ୍ରୀ। ଆକାଶବାଣୀ କଟକ, ସମୟ ସକାଳ 7:15 ଶୁଣନ୍ତୁ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ।
2: ତ୍ରିରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତ ଶେଷ କରି ସ୍ୱଦେଶ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ଏକ ଦେଶ ଏକ ନିର୍ବାଚନ ପ୍ରସ୍ତାବ ସମ୍ପର୍କରେ ଗୋଆରେ ଯୁଗ୍ମ ସଂସଦୀୟ କମିଟିର ଆଲୋଚନା। କିମ୍ବଦନ୍ତୀ ଗାୟିକା ଏସ୍ ଜାନକୀଙ୍କ 88 ବୟସରେ ପରଲୋକ। ନୌକା ଦୁର୍ଘଟଣାରେ 15 ଭାରତୀୟଙ୍କ ମୃତ୍ୟୁ ଘଟଣାରେ ତଦନ୍ତ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଲେ ଭିଏତନାମ ସରକାର। ଏବଂ ୱିମ୍ବିଲଡନ୍ ମହିଳା ଏକକ ଫାଇନାଲରେ ପ୍ରଥମ ଗ୍ରାଣ୍ଡସ୍ଲାମ୍ ଟାଇଟଲ ହାସଲ କଲେ ଲିଣ୍ଡା ନୋସ୍କୋଭା। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ତ୍ରିରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତ ଶେଷ କରି ସ୍ୱଦେଶ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି। 4 ଦଶନ୍ଧିରୁ ଅଧିକ ସମୟ ମଧ୍ୟରେ ଭାରତୀୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ଗସ୍ତ ଶେଷ ପର୍ଯ୍ୟାୟର ଗସ୍ତକୁ ସୁଦୃଢ଼ କରିଛି। ଏହି ଗସ୍ତ ଅବସରରେ ଶ୍ରୀ ମୋଦି ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ପ୍ରତିପକ୍ଷ କ୍ରିଷ୍ଟୋଫର୍ ଲକ୍ସନ୍ଙ୍କ ସହ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗ ନେଇ ଦ୍ୱିପାକ୍ଷିକ ଆଲୋଚନା କରିଥିଲେ। ପ୍ରତିରକ୍ଷା, ପର୍ଯ୍ୟଟନ, କ୍ରୀଡ଼ା, ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା, ଦୁଗ୍ଧ ଏବଂ ପଶୁପାଳନ ଆଦି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ 5 ବୁଝାମଣାପତ୍ର ସ୍ୱାକ୍ଷରିତ ହୋଇଥିଲା। ଅକ୍ଲାଣ୍ଡରେ ସ୍ପାର୍କ ଆରେନାଠାରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମୋଦି ପ୍ରବାସୀ ଭାରତୀୟଙ୍କ ସମାବେଶକୁ ସମ୍ବୋଧନ କରିଥିଲେ। ନ୍ୟୁଜିଲାଣ୍ଡର ପ୍ରଗତିରେ ଭାରତୀୟ ସମ୍ପ୍ରଦାୟଙ୍କ ଅବଦାନକୁ ଶ୍ରୀ ମୋଦି ଉଚ୍ଚ ପ୍ରଶଂସା କରିଥିଲେ। ଅକ୍ଲାଣ୍ଡରୁ ୱେଲିଂଟନ୍ ଏବଂ କ୍ରାଷ୍ଟ ଚର୍ଚ୍ଚରୁ କୁଇନ୍ସଟାଉନ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭାରତୀୟ ସମ୍ପ୍ରଦାୟ ଦ୍ୱିପାକ୍ଷିକ ସମ୍ପର୍କକୁ ସୁଦୃଢ଼ କରିବାରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅବଦାନ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି। ନିରନ୍ତର ବନ୍ଧୁତା, ସାଧାରଣ ମୂଲ୍ୟବୋଧ, ଦ୍ୱିପାକ୍ଷିକ ସହଭାଗିତା ଏବଂ ଭବିଷ୍ୟତ ସମ୍ପର୍କରେ ନୂତନ ମାର୍ଗ ଉନ୍ମୁକ୍ତ ନେଇ ଉଭୟ ଦେଶ ଅଙ୍ଗୀକାରବଦ୍ଧତା ପ୍ରକାଶ କରିଥିବା ଶ୍ରୀ ମୋଦି କହିଛନ୍ତି। ସମାବେଶରେ ଯୋଗଦେଇ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କ୍ରିଷ୍ଟୋଫର୍ ଲକ୍ସନ୍

0: जय जगन्नाथ।
1: मु चित्रसन सबर कहुचे आज्ञा कोलाहांडी जिला भवानीपाटना जगन्नाथपुर।
0: अच्छा चित्रसन भाई, केमिति अछंती आपण? आपणकर अंचल रे कोन सब चलती केमिति?
1: आज्ञा मु तो बहुत भलो अछे आज्ञा। पानी आज्ञा 4-8 दिन पड़ीनि आज्ञा। आज एका सकाळ टिके होची आज्ञा, छोटिया बिंदु पड़ुची आज्ञा। एबे आउ
0: आपणकर चाषबास केमिति? चाषी भाई माने कोन सब?
1: आम आड़े तो आज्ञा पोला भी पकई नहीं कि धान भी बुणी नु आज्ञा।
0: তবে আপনার কোন কেবল সেই বর্ষা হলে যাই কি চাষবাস হয়ে পারিব নচে?
1: আম পাখরে আজ্ঞা, আম জমি আড়ে আসুনি আজ্ঞা, নহলে সে আম ড্যাম রো পানি তে আসছি আজ্ঞা।
0: আচ্ছা আচ্ছা,
1: ড্যাম রোটা খাপে লাগুছি, আম গাঁ রোটা খাপে এরিয়া লাগুনি আজ্ঞা।
0: আচ্ছা কুহন্তু তবে চিত্রসেন ভাই, কোন শুনেব আপনার হেলবার পদ কার্যক্রমরু?
1: আজ শুনে দেবে আজ্ঞা মীরাকা মোহন রোটা, সারি দুনিয়া প্যারি, এ গানা শুনে দেবে আজ্ঞা।
0: কাহা পাই বিশেষ করি উৎসর্গ করি পাই চাহতে আপন?
1: প্রথমে তো আপনকু পরে আমার মনোজ পটেল, তমা সাগর সাহু, সেমান চল সব, পঙ্কজ মিশ্র, পরম সানি সাহু, নাগু পাত্র আউ জয় সীতারাম।
0: আপনক পছন্দর গীত আমি শুনাউছু। ধন্যবাদ,
1: রহিলি আজ্ঞা। নমস্কার, জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ।

0: 9947408।
1: আচ্ছা, তবে শেষে আপনার চলিত 2026 বর্ষর রথযাত্রা পাই জেলা মুখ্য চিকিৎসা ও জনস্বাস্থ্য অধিকারী ভাবে কোন বার্তা দেবে জগন্নাথ প্রেমী মানুষ?
0: জগন্নাথ প্রেমী মানুষ আমি এই বার্তা দেবু যে আপনার মানে ভিড়কু বেশি যাতে না, যার গর্ভবতী মা, ছোট পিলা এবং যার কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট রোগ আছে, সে আসন্তু দূরর থাই ঠাকুরকে দর্শন করতু, বেশি গহলি জায়গা যাতে না এবং অপরিষ্কার খাদ্য খাঁতু না, ঠিক পা পিঁতু এবং সেই অনুসারে ঠাকুরকে দর্শন করে মহাপ্রভুঙ্ কৃপার ভালরে যাতে।
1: চলিত বর্ষ 2026 রে স্বাস্থ্য বিভাগ তরফরু নিয়া যাওতবা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বার্তা দেলে পুরী জেলা মুখ্য চিকিৎসা ও জনস্বাস্থ্য অধিকারী ডক্টর অক্ষয় কুমার শতপথী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ, জয় জগন্নাথ, নমস্কার।
2: পুরীঠারে অনুষ্ঠিত হওয়াকে থাকা বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রার প্রাক প্রস্তুতি সম্পর্কে শুনলে পুরী জেলা মুখ্য চিকিৎসা ও জনস্বাস্থ্য অধিকারী ডাক্তার অক্ষয় কুমার শতপথী সহ আলোচনা। প্রযোজনা দিলীপ কুমার নায়ক, উপস্থাপনা প্রকাশ কুমার রথ।